বেলে তো মানু বিশ্বের হতো সেলা হেউ তেমি হলে মৌজি মৌজি করে কলাই রে ফুই আর কোয়েশ মাই রে মাও তেমি হলে দে তেমি হলে মৌজি কে আনসা আনসা বাহিরা মাকতো কালো হস বা হে ইতে হেন তো নেনে দিত না ইতে হেন তো বেডু কুর ফেলে লাও জামাও তাম মেসাজ বারা ক্লোজ নে এবে অনুমান বিঞ্চির হতো এই হেউ লোরি তাব হতো ইতে বা কোম্পানি লাই মৌজি ইতে তেলাই পুষ্পা কী তেলাই ফলে মেসাজ বেলে গেলে অনুমান বিঞ্চির হতো স্পেলে কথা অনুমান বিঞ্চির হতো বেলে কোম্পানি দে সি মা কে কানি তেলাই তে মেসা কানি তে মৌজি কেলাই মৌজি কী তেলাই মাকে তেলাই মেসাজ মৌজি কে এমসা মৌজি দে ক্রাইস্ট অফ রাইটস